0: हानि नङा दुजो ग थति गु नगल होमा गे ना पार्टे छलि दुजो सम जाम बकम
1: देंग
0: तांद निमा सम द छवा ग नङा वान ग लि का ग मार ती नो चेंग ता अंग न न दि सुखा खि रोब जों ल दि खि ग जगी कांदी थोना कि निमा सम बु ग रङा ता त देल ख गु नि दुजो द खोंदे ल ता खत दि गु गिया
1: नरी Ri ri ri ri kwa tin che gi ta gi ding ko na song ko no te jin de chu lo tong nam ba zon zon na ra yang ndi de chun thor ji ke ji gi ndani na ng sha chu tan di to nang i go sa nyam ju go sa lha par de chu de ri mu ko ju ndi ngi thala ji ka kar ma da ma thung ko da nga nan di ta de gi ji lo jung e ji ndi ngi ten de ts gi ji ta de gi ji mang pu ri ok se ko no te jin ta lo tong nam bi ta ka sang de rang go ndi ndi ngi thlan de ts gi ji ta de gi ga yo kwa ri ju nda ha chang ka chen bo ri Tanita tenanga lensin dinanga gishun torji gijis loma ga semkhamtang shapchula tornang igozi langjan da tawz gobdgi dali dan da mugu gichig tawa chari inda khai inda moyin rita tarung chiga nala kimesan da mora mampu yo chirsam giti tangna jigita gerginga ta tenanga langja da tang deli chig khasavi go sara yangna gerginga shanan doona chazgi oka da zungi tani jigitar gerginga kabdazga tong tong reyna
0: o ya ya Tā tīrāṅ jū sēnū hāni tāngmā ngā rāṅ gā nyānyūng khūnā gā tāngmī sēnū tāk tāra mō.
1: Nārī.
0: Tēnā tā jīg māndāṅ sā, jīg māhvī sā tā mō yāng mōngu yō chāra mō.
1: Nārī.
0: Tā tā khuṇḍē yāng tā nyāngkhān tāngmā gā kī rūsir dīg nāng jō tā tā tā tōngu mō yī. Tī tōni tā lhok tōng nāng tā lhok tā chī mū gāndā zīg dham nā, chēlī chandā zīg dham nā, tā tōmrā rāṅ nī tsīm bā tāng rāṅ nī gāng nī yōng wā mā jīg bā gā mā jīg tāng nī. Rangal hapshan de la hachung chimboshi de tangi tar Thama tang paye la pen tukhundaga mannan jontang chanshik tangirwa la Ariwa chimbo yos kyo tingi
1: Ri ri ri Ri ri tkiji shigirgin kwaadin shayte rangalin tsindi nanga kishu Talho tuk namba ga jigilangin tsarsungdo Tena jigilangin tsarsungdo jigindani Yang rangalang kichik dadgi gosa, nyamchukui gosa, tornangi gosa Mangozik ngi thani girgin ga nyamnyong tang Reli da tangi kabdaazga mangpori ganaasung Kwaadin shayte na ᱡᱤᱱᱛᱨᱤ ᱭᱟᱝᱪᱤᱨ ᱜᱮᱫᱤᱱ ᱜᱮᱥᱟᱣᱟᱨᱟᱱ ᱫᱮᱜ ᱴᱮᱥᱟᱝ ᱴᱷᱚᱱᱤᱝ ᱪᱩᱞᱮᱱ ᱥᱮᱱᱫᱤ ᱡᱟᱸᱡᱟ ᱛᱟᱝᱞᱟᱱᱤ ᱛᱮᱱᱟᱝ ᱤᱥᱟ ᱛᱟᱭᱛᱚᱝ ᱜᱮ ᱠᱤᱞᱢ ᱫᱮ ᱯᱮᱵᱤ ᱡᱮᱥ ᱧᱟᱝ ᱠᱮᱱᱟ ᱵᱟᱡᱚ ᱠᱟᱫᱟᱨᱤ ᱱᱚᱱᱫᱟᱞᱟᱭ ᱧᱟᱝ ᱛᱷᱟᱯᱟᱱᱤ ᱠᱚᱴᱤᱱ ᱥᱤᱥᱤᱱᱤ ᱭᱤᱱ
0: ᱚ ᱭᱟ ᱭᱟ
1: ᱭᱟ ᱱᱤᱠᱵ ᱫᱮᱢᱚ ᱜᱤᱨᱜᱤ
0: ᱭᱟ ᱭᱟ ᱱᱤᱠᱵ ᱫᱮᱢᱚ
1: ᱭᱟ ᱫᱮᱢᱚ ᱴᱟᱠᱤ ᱫᱮᱞᱟᱜ

0: 오즈리야 리 오즈리야 다니타 khil tukwa mo nyungo, tukwa mo re la zi?
1: Ri, ri, ri.
0: Khil tukwa mo zi ku ta kaar cha, ta angi cho cha zingda. Maa chin tor maa tong nda maa chin, chikil.
1: Maa
0: chin tong nda maa chin kaar. Maa chin
1: tor
0: maa tong nda maa chin.
1: ཁྱི དང ར ཁྱི དང ར
0: Tawa tsangka sabzhug na nyanba tsangka golam na shergul shiri khunwa chenza na ka natuk rgo, ka natuk, ka na.
1: Oh, natuk.
0: Mm-mm.
1: Ya.
0: Ti toni ta kanda?
1: Ta ngirab chesamudu, ya.
0: Marchin torma tunga dama chenza na nyang ra.
1: Nyang,
0: nyang. Nyang, nyang, nyang.
1: Oh, riri, ya.
0: Uh-uh. Tā kāngi dāng yīb jē sōngs gīyā.
1: Nī rāb jē sōngs gīmō.
0: Oh, tā tam nī khī sōngdar pā?
1: Tā tam nī khī tā gō.
0: Rī, rī, rī. Yā, yā, yā. Yā, tōpū nyā chās gīn dā, tīrāng gā lēn sān nā nī chō khēl tī nē rāb shār gā mā tab tā mō. Rī, tā xī nām jir jir rā, yā, tā tō bē tā. Rī, rī, rī, rī, tōpū tā xī nām jir
1: ཁྱི ཕྱད མམ
0: ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡ